শ্রোতা বন্ধু, আজ জুন মাস 21 তারিখ বিশ্ব যোগ দিবসর শুভকামনা। আমার সমস্ত গোটিয়ে লক্ষ্য নিজে সুস্থ রইবা এবং আম চারিপাখে থিবা প্রত্যেক লোকক সুস্থ নিরাময় জীবন কামনা করিবা। কারণ সুস্থ শরীর সুস্থ মন সমকক্ষ কোনসি মূল্যবান পদার্থ এ দুনিয়ারে নাই, এ কথা আপনার নিশ্চয় স্বীকার করবে। সেথিপাইঁ পরিচিত লোক হুঁতু অবা অপরিচিত লোক, আমি আগে সম্বোধনের বুঝু আপনার কেমিতে অছন্তি। প্রতি উত্তরের শুণু মু বহুত ভাল আছি, আপনার কেমিতে অছন্তি। বাস এই প্রশ্নর উত্তর দেলাবেলে বোধ হুয়ে আমার শরীর ও মনকু কেবল তুলনা করা যায়, ধন সম্পত্তি কিংবা লাভ ক্ষতির হিসাব আসে না। অর্থাৎ মু সুস্থ আছি, আপনার সুস্থ থাকতু। সবুঠারু বড় সম্বোধন, বড় শুভেচ্ছা। শ্রোতা বন্ধু, বর্তমান কিন্তু সবু প্রকার প্রতিকূল অবস্থায় সুস্থ রইবা অসম্ভব। আমার খাদ্য, বৃত্তি, জীবনচর্যা, পরিবেশ আমাকে সুস্থ শরীর কিংবা সুস্থ মন দেওয়া যেমিতে অসমর্থ, তথাপি প্রতি প্রতিবন্ধকর উপায় যেমিতি থাকে, আমার শরীর ও মনকে সুস্থ রাখবা যোগ ও প্রাণায়ামর উপযোগ সেমতি অছি। ইয়াকু আমার নিতিদিনা কর্মরে সামিল করিবা দরকার। বয়স অনুসারে যোগ, যাহা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক উন্নতিরে সহায় হয়ে পারিবা।

0: শ্রোতাবন্ধু, আজ আকাশবাণীর কৃষি শিক্ষায় যোগ ও প্রাণায়ামক নিয়ে গোটে সুন্দর আলোচনা আছে, যা আপনার বহুত উপাদেয় হব। ডেরি নকরি আজির আলোচনা শুনিবা। কর্মজীবী মানক নিমন্তে যোগ ও প্রাণায়াম আলোচনা করুছন্তি যোগগুরু নিরুপমা আচার্য।
1: সমস্ত শ্রোতা বন্ধুঙ্কু মোর আন্তরিক শুভেচ্ছা। মু নিরুপমা আচার্য আজির এই যোগ কার্যক্রমকু ওড়িশার অগণিত শ্রোতাঙ্কু স্বাগত করুছি। আজি হেউছি আন্তর্জাতীয় যোগ দিবস জুন 21 তারিখ, যাহা প্রধানমন্ত্রী আন্তর্জাতীয় যোগ দিবস রূপে ঘোষণা করেছেন যোগর প্রচার আউ প্রসার পাই। আজির মুখ্য বিষয়বস্তু রয়েছে আমার কর্মজীবী সহজ যোগ। তো মু আরম্ভ করিয়াকু যাউচি আমার যোগর মূলমন্ত্র এক শান্তি পাঠরু, যোটা কি আমাকু বহু শান্তি প্রদান করে। সেই মূলমন্ত্র কার্যক্রম আরম্ভ করিয়াকু যাউচি।

কোড়ি মিনিট্র এতে শুণবে আলোচনা সাইবর অপরাধ নিয়ন্ত্রণের নাগরিক সচেতনতার ভূমিকা আলোচনা করছেন সুজাতা দাস ওড়িয়া কথাচিত্রের গীত দিন দুইটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে অসরন্তী অপরাহ্নে হিন্দি কথাচিত্রের গীত প্রচার করব অপরাহ্ন তিনিটে অনুরোধে ওড়িয়া লঘু সঙ্গীত কার্যক্রম চিরহরিত অপরাহ্ন চারিটার সমবেত কণ্ঠে দেশভক্তি গীত অপরাহ্ন ছটা বাজে পঞ্চাবন মিনিটে ওড়িয়া কথাচিত্রের গীত প্রচার করব অপরাহ্ন পাঁচটার অপরাহ্ন পাঁচটা বাজে তিরিশ মিনিটে যুববাণী গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর ৫৭তম ভাগ শুণবি সন্ধ্যা ছটা বাজে দশ মিনিটে কার্যক্রম উদয় ভারত সন্ধ্যা ছটা বাজে তিরিশ মিনিটে এতে বিশেষ রয়েছে যোজনার সফল রূপায়ণের নির্ভুল পরিসংখ্যানর আবশ্যকতা আলোচনা করবি অংশমান কামিলা ওড়িয়া কথাচিত্রের গীত রাতে সাতটা বাজে দুই মিনিটে জেলা হালচাল শুণবে বলাঙ্গীর জেলার হালচাল রাতে সাতটা বাজে পঁচিশ মিনিটে কৃষি সংসার রাতে সাতটা বাজে তিরিশ মিনিটে এতে শুণবে কৃষিজীবী মহিলা পোষণ নিরাপত্তা সম্পর্কে ডক্টর অমিতা রাণী পাত্র আলোচনা হিন্দি কথাচিত্রের গীত রাতে আটটা বাজে দুই মিনিটে হিন্দি শিক্ষা রাতে আটটা বাজে তিরিশ মিনিটে রাতে নটা বাজে তিরিশ মিনিটে রূপক শেষ হব গ্রীষ্মর আসর রচনা ডক্টর শান্তনু কুমার রথ প্রযোজনা বসন্ত মহান্তি শ্রোতা অনুরোধে ওড়িয়া কথাচিত্রের গীত প্রচার করি রাত দশটা বাজে পঁয়ত্রিশ মিনিটে শুণলে যে প্রচারিত হওয়ার থাকা কার্যক্রমের সূচনা আকাশবাণী কটক আঞ্চলিক সংবাদ শুনিপারে টিকে পরে

পাঞ্চ কোষ আয়তন ব্যাপী সমগ্র অরণ্যটা খুঁজি আসিলি, অথচ কোঠি কোটি হেলে গণ্ডার সন্ধান পাইলিনি। যৌ অরণ্যরে নীতি শহ শহ গণ্ডা মৃগাদি বন্যজন্তু মানে বিচরণ করুথান্তি, সেটি আজি গোটিয়ে মাত্র গণ্ডা দেখিবাকু স্বপ্ন। গণ্ডাটিয়ে ন নেই ফেরিগলে অন্য ভাই মানে মতে কহিবে কোন? যায়, আউ কিছু ক্ষণ এ বৃক্ষ ছায়া তলে বিশ্রাম নিয়ে, কালে কোনসি গণ্ডার সন্ধান মিলি পারে। আশ্চর্য, এ নিকাঞ্চন অরণ্য মধ্যে ঘণ্টি খাগুড়ির শব্দ শোনা গেল কেউঠার? এ কোনসি পয়সাচিক মায়া নুহে তো? না না, ইয়ে তো বাস্তবরে গণ্ডাটি, গলার এহার সুবর্ণ ঘাগুড়ি আউ দেহরে রত্ন খচিত পোশাক দেখি মনে হুয়ে।

0: ভয় করো নাহি নন্দী ভঙ্গী গণেশ কার্তিক, তিলে হেলে দয়া ন দেখাই যাদব সেনাকু সমূলে বিনাশ কর।
1: শান্তি শান্তি,
2: শান্ত হুয়ন্তু চক্রধর, শান্ত হুয়ন্তু ত্রিশূলধারী, অবিলম্বে বন্ধ করন্তু এ মহাসমর।
3: পিতামহ ব্রহ্মা,
2: কণ হয়েছে আপন মানঙ্কর, কণ পাই এ তুমুল যুদ্ধ?
4: নীরব কাহিকি,
2: নীরব কাহিকি? মো প্রশ্নর উত্তর দিয়ন্তু যদুপতি শ্রীকৃষ্ণ।
5: দেবশ্রী নারদ পথে যাই খবর দেলে যে সখা মোর অর্জুন দেবী পার্বতীঙ্কর ধর্মপুত্র নাগার্জুন সহিত যুদ্ধরে মাতি প্রাণ হরাইছি।
2: ও, সেইথিপাইঁ আপন আগ পছ কিছি বিচার ন করি যাদব সেনাঙ্কু ধরি চালি আসিলে অর্জুন মৃত্যুর প্রতিশোধ নেবাকু। কেবে থরে বিচার কলে কি গোটা পালিত গণ্ডা উপরে অর্জুনর কি অধিকার থিলা? মু জানে, মু জানে আপন মো প্রশ্নর উত্তর দেই পারিবে নাই। হ, কৈলাসপতি শিব, শিবসেনাঙ্কু ধরি আপন কাহিঁকি।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাস বাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: শিল্পী রীতা পট্টনায়ক, শিল্পীঙ্ক কণ্ঠরে প্রফুল্ল কুমার ত্রিপাঠীঙ্ক অন্য এক রচনা।

রঙ্কুণী ধনরে দণ্ড বিহি দেলানি হে কৃষ্ণঙ্কর জ্বর হয়েছি বলে মা যশোদা যেতবে দেখিপারে বিচার কলে কিয়ে ব্রজপুরের বদ্য অছি ডাকি আন বলি তাপরে এটি ভগবান কৃষ্ণ কলে কোন এ

পরবর্তী গীতটি নিয়েছু হিন্দি কথাচিত্র অভিমানরু। কণ্ঠদান করেছন্তি লতা মঙ্গেশকর এবং শুনিও পাইঁ অনুরোধকারী শ্রোতবন্ধু হলে বগুড়া ব্রহ্মপুর গঞ্জামরু নারায়ণ প্রধান।

পরবর্তী গীত হিন্দি কথাচিত্র মজবুরু। দ্বৈত কণ্ঠে গীতটি গাইছেন মোহাম্মদ আজিজ এবং অনুরাধা পড়ুয়াল। গীতটি শুণবা অনুরোধ করে শ্রোতা বন্ধু হলে সোমনাথ সাহু, জিকিরণ পোটামুন্ডাই, কেন্দ্রাপড়া।

0: জানি শুনি করে কেটে বহনা ভালো লাগে প্রীতির রে বেদ চোরা চোরা চাহানি ভুলো না ভোলাই নেলে কামন ভুলি হুয়ে ছানা ছানা অধীরে কহে পাতে দিয়না
1: ପରିବାର ଚଳଚ୍ଚିତ୍ରରେ ଏହି ଗୀତଟିକୁ ଦ୍ୱୈତ କଣ୍ଠରେ ଗାଇଛନ୍ତି ପ୍ରଣବ କିଶୋର ପଟ୍ଟନାୟକ ଏବଂ ଏସ୍ ଜାନକୀ। ଶୁଣିବା ପାଇଁ ଅନୁରୋଧ କରିଛନ୍ତି ଦେଉକାଳୀ ଶଙ୍କରତ୍ରାସ କଟକରୁ ଆମ ଶ୍ରୋତାବନ୍ଧୁ ସୁନୀଲ କାନ୍ତ ମହାନ୍ତି, ସିଲୁ ଏବଂ ଆକୃତି।

0: Benchmark domestic equity indices were trading around 0.7% lower in afternoon trade today. The Sensex lost 525 points to 76,570, while the Nifty shed 172 points to 23,931 when reports last came in. Sectorally, metal, IT and banking stocks led the declines, while pharma and healthcare stocks witnessed buying interest. In football, FIFA World Cup, Algeria thrashed debutants Jordan 2-1 in a Group J encounter in Santa Clara, USA today. In another match, Norway defeated Senegal 3-2 in their Group I clash today at the New York Stadium and sealed their progress into the round of 32. And with that, we end this news bulletin.
1: कार्यक्रम आपण शुणुंट आकाशवाणी कटक केन्द्र
2: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
3: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
5: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु
6: ठीक लागुनी स्कैम भी हेइ पारे

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আপনারা শুনছেন বাবাজি চরণ দাস এবং সাথী পরিবেশন করেছেন খঞ্জনি ভজন।

বাজে বংশী নাচে ঘুঙ্গুর। আসন্তু শুনিবা এই চলচ্চিত্রর গীত অক্ষয় কুমার মহান্তিঙ্ক কণ্ঠরে।

পরবর্তী গীত নিয়েছু পথচিত্র রূপধারা মস্তানারু। দ্বৈতকণ্ঠরে গীতটিকে গাইছেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হইলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिबो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ওয়ার্ক ফ্রম হোম, হাই স্যালারি, মাত্র গুটি ক্লিক রে। আরে বাহ,
4: অজনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি। আরবিআই কহে
5: সচেতন হুন্তু, সতর্ক রুহন্তু।
6: নিবেদিতাঙ্ক কণ্ঠরে কার্যক্রমের পরবর্তী গীতটি।

0: শ্রোতা বন্ধু, কোণী যোজনার সফল রূপায়ণ পাই নির্ভুল পরিসংখ্যানর অত্যন্ত আবশ্যকতা রয়েছে। পরিসংখ্যান মাধ্যমে জনসংখ্যা, আয়, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্র সম্পর্কে সঠিক তথ্য মিলি থাকে। এই তথ্য আধাররে সরকার ও সংস্থাগুলিক সঠিক যোজনা প্রস্তুত করে পারন্তি। যদি পরিসংখ্যান ভুল হুয়ে তেবে যোজনার প্রকৃত লক্ষ্য ও সম্পদ বণ্টন ঠিক ভাবে হয়েপারে না, যাহাদ্বারা সময় অর্থ ও শ্রমর অপচয় হুয়ে। নির্ভুল পরিসংখ্যান দ্বারা লোক আবশ্যকতা চিহ্নট করে সঠিক স্থানরে সহায়তা পৌঁছাইবা সম্ভব হয়ে থাকে। তেণু যোজনার সফলতা, সঠিক নিষ্পত্তি গ্রহণ এবং দেশের সামগ্রিক বিকাশ পাই নির্ভুল পরিসংখ্যানর ভূমিকা অত্যন্ত অপরিহার্য। এই অবসরে আজ রয়েছে আলোচনা, যোজনার সফল রূপায়ণরে নির্ভুল পরিসংখ্যানর আবশ্যকতা। এ সম্পর্কে আলোচনা করুছন্তি ভারত সরকারঙ্ক ভারতীয় অর্থনৈতিক সেবারে উপনির্দেশক ভাবে কার্যরত অংশুমান কামিলা।
1: প্রমাণ ভিত্তিক নীতি নির্ধারণ, সামাজিক অর্থনৈতিক বিকাশ এবং জাতীয় যোজনার পরিসংখ্যানর গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যাপক ভাবে স্বীকৃতি দিয়া যাইছি। শারীরিক স্বাস্থ্যর এক লক্ষ্য হাসল করা চেষ্টা করুথিবা ব্যক্তি ওজন, উচ্চতা, রক্তচাপ, নাড়ি হার এবং এইপরি গুরুত্বপূর্ণ প্যারামিটার গুড়িকর ইতিহাস এবং স্থিতি জানিবা আবশ্যক। পরিবার সদস্য মানক পাই ভোজন প্রস্তুত করিবা কো চেষ্টা করুথিবা জনে ব্যক্তি সেমানকর স্বাদ কোন কোন উৎপাদন আবশ্যক, কেতে জন ভোজন করিবে এবং সেমানকর খাদ্য গ্রহণর অংশ কোন তাহা জানিবা আবশ্যক। ঘর সজাইবা কো চেষ্টা করুথিবা ব্যক্তি মানে এথিপাই কেতে টঙ্কা

0: মাননীয় ভাবুক মন্ডলী লক্ষ্য করিবে ইন্দ্রজিৎ যজ্ঞাগারটি কিপর নির্মিত হয়েছে।
1: আরে
0: পাতাপুরকু এক নির্জন অন্ধকার সুড়ঙ্গ পথ নির্মিত হয়েছে, যাকি শহে মাইল পর্যন্ত দেখিবে অন্ধকার পথ। তাপরে কোন হয়েছি, দুইশ মাইল পোহলা গুড়ি বিছা
1: যাইছে,
0: তিনিশ মাইল পর্যন্ত সুনা গুড়ি বিছা হয়েছে। যজ্ঞাগারটি এপরি গোলক ধন্দা পরি হয়েছি, যা ফলরে কি এবং সারদা যে পণ্ডিতা বা বৃহস্পতি কি গণপতি এমানে মধ্য কিছু না কিছু কল্পনা করি পারিবে না। এত কি বি নুহ পুনি কাহি তো।

পঞ্চানন মল্লিক, রূপা, রোজি, বেবি, লিপসা, বিনি, হাপি, ভিপি, বন্টি, বিকাশ, আকাশ, সৌম্য এবং বরুণ লিখেছেন পাথপুর, রইপুর, যাজপুর। আপনার পছন্দর পরবর্তী গীত গাইছেন অনুরাধা পোড়ওয়াল, কথাচিত্র হাকিম বাবু।

শ্রোতা বন্ধুমানে শুনিছেন্তি বন্দনা আকাশবাণী কটক কেন্দ্রর পরবর্তী কণ্ঠশিল্পী বন্দিতা দাস শিল্পীঙ্ক কণ্ঠরে দুর্গাচরণ পট্টনায়কঙ্ক রচনা তুমি দেইথিল দুই আখি মতে জগত দেখিবা পাই নিরিদয় কিয়া হেলহে ঠাকুর সে আখিরে লুহ দেই

0: শ্রোতা বন্ধু, সারা বিশ্বের সবুঠারু বড় সমস্যা বর্তমান হচ্ছে পরিবেশ জনিত সমস্যা। আধুনিকতা ও বিকাশ নামে মানুষ যা করে চালিছি সেতিরে নিজ স্বার্থ পূরণ হচ্ছে সিনা, সামূহিক স্বার্থরে ব্যাঘাত ঘটুছি, প্রাকৃতিক পরিবেশর প্রভূত ক্ষতি ঘটুছি, প্রগতি অপেক্ষা দুর্গতি আড়কু মুহাউছি শ্রেষ্ঠ জীব মানুষ। পুনে এসবুথির সুধুরিবাকু চেষ্টা করুছি, পালন করুছি অনেক দিবস, যেমিতি আজি জুন 22 তারিখকু ওয়ার্ল্ড রেন ফরেস্ট ডে ভাবে সারা পৃথিবীরে পালন করা যাউছি। এই দিবস পালনর লক্ষ্য ও মানুষকু এথিপাই কিভাবে সচেতন হেবাকু পড়িব সে সম্পর্কে কহিছন্তি ওড়িশা পরিবেশ সমিতির সভাপতি ডক্টর সুন্দর নারায়ণ পাত্র।
1: 2017 মসিহারু রেন ফরেস্ট পার্টনারশিপ বলে গোটাই বেসরকারী অনুষ্ঠান, তাঙ্ক প্রস্তাব ক্রমে জুন 22 তারিখকু বিশ্ব গ্রীষ্মমন্ডলীয় বৃষ্টিবন বা বর্ষারণ্য দিবস হিসাবে পালন করা যায়। প্রতিবর্ষ গোটে থিম বা বিষয়বস্তু চয়ন করা যায়। আমি রেইন ফরেস্ট বা গ্রীষ্মমন্ডলীয় বৃষ্টিবন কহিলে কোন বুঝু, সাধারণ ভাবে আমার যে বিশ্বরেখা আছে, বিশ্বরেখার 10 ডিগ্রি উত্তর পটকু এবং দক্ষিণ পটকু যেটুক অঞ্চল আছে তাকে আমি গ্রীষ্মমন্ডলীয় বৃষ্টিবন কহ। কারণ সেই অঞ্চলে সূর্যঙ্ক রশ্মি প্রায় অধিকা থাকে, বৃষ্টিপাত মধ্যে অধিকা থাকে। আমি কেবে চিন্তা করিবা বৃষ্টিবন দিবস পালন করিবার আবশ্যকতা কোন রয়েছে। সমগ্র বিশ্বরে যেভাবে ভাবে জলবায়ু বর্তমান দ্রুতগতিতে পরিবর্তন হয়ে চালিছে তার পছরে কারণ হচ্ছে ব্যাপক ভাবে খড়ি খদান শিল্প ইত্যাদি পাই জঙ্গল অপসারণ, বৃক্ষ ছেদন, পোড়ু চাষ ইত্যাদি। আমার যে গ্রীষ্মমন্ডল বৃষ্টিবন পাখাপাখি অর্ধারে অধিক অঞ্চল, তেমনি বৃষ্টিবন অঞ্চলকে আমি যদি সংরক্ষণ করার বিষয়ে স্বতন্ত্র জাগ্রত করা, দ্রুত জলবায়ু পরিবর্তন হচ্ছে তার কিছু কিছু কমিব। গ্রীষ্মমন্ডলীয় বৃষ্টিবন অঞ্চল জৈব বিবিধতার গন্তাঘর, 40-75% বিশ্বর যেতে বিভিন্ন প্রকার প্রাণী উদ্ভিদ ছোট পিম্পটি আরম্ভ করে হাতি গন্ডার বাঘ পর্যন্ত, ঘাসঠার আরম্ভ করে শাল গছ পর্যন্ত যেতে বিভিন্ন প্রকার জৈব বিবিধতা রয়েছে সেই গ্রীষ্মমন্ডলীয় বৃষ্টিবন অঞ্চলে মিলু। সমগ্র বিশ্বর জলবায়ু গ্রীষ্মমন্ডল বৃষ্টিবন নিয়ন্ত্রণ গন্ধক আম্ল তারপরে যবক্ষার আম্ল মিথেন সে সবুকু শোষণ করে নিজ বৃক্ষের আজি গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে থাকে। তার সহ যথেষ্ট অম্লজান দিয়ে, তাহলে আমি কোণ করা উচিত এ দৃষ্টি আমি যা করা কথা।

প্রচার করলু পারম্পরিক সঙ্গীতর বিশেষ কার্যক্রম অতস্য কুসুম। কণ্ঠদান, স্বর সংযোজন এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন বিজয় কুমার জেনা। শিল্পী পরিবেশন করেছিলেন ওড়িশী গীত বেণুধরঙ্ক রচনায়। বিভিন্ন বাদ্যযন্ত্রে সহযোগ করেছিলেন হারমোনিয়মে সুদর্শন দাস, সিতাররে রবিশঙ্কর প্রধান, বংশীরে প্রদীপ্ত শেখর মহাপাত্র, বেহলারে কুমার চন্দ্র মহান্তি, মর্দলরে নিরঞ্জন সাহু এবং তানপুরারে

0: বিজয় কুমার মিশ্র। শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর।
1: মন কি বাত হে জন জন কি, সভি কি কুছ আপনি সি, সংঘর্ষো কে কুছ কিসসে কাহানি, কুছ সফলতাওঁ কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয় ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হে ইন্তজার, মলয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক হোতি হে মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 28 জুন সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। ইসকে অতিরিক্ত আকাশবাণী আর দূরদর্শন কে ইউটিউব চ্যানেল আর প্রসার ভারতী কে অ্যাপ নিউজ অন এয়ার আর OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর সজীব প্রসারণ লাইভ স্ট্রিমিং কে মাধ্যম সে। তো ইয়াদ রাখে রবিবার 28 জুন সুবহ 11 বজে মন কি বাত।

0: আকাশবাণী কটক কটক প্রস্তুত স্বতন্ত্র সাক্ষাৎকার কার্যক্রম বিশেষজ্ঞ যোগগুরু রিঙ্কু টঙ্ক অংশগ্রহণ করছেন স্মৃতিরেখা তারিণীয়া
1: শ্রোতাবন্ধু নমস্কার মু স্মৃতিরেখা আপনার স্বাগত করুচি আজ স্বতন্ত্র আলোচনা কার্যক্রম আলোচনার বিষয়বস্তু যোগরে একতা সুস্থতার বার্তা যোগ বিষয়ে আমি সমস্তে অল্প বহুতে জাঁচে কিন্তু আম ওড়িয়া সংস্কৃতি ও পরম্পরার যোগর মানে খুব সরল যোগর অর্থ হচ্ছে যোড়া নিজ শরীরকু নিজ মন সহিত যোড়া আউ নিজকু নিজ সহিত চিহ্নিবা হি যোগ আজর এই ব্যস্তবহুল জীবনরে আমি সবকিছি সময় বাহার করুছে কিন্তু নিজ পাই সময় পাওনে যোগ আমাকে সে নিজ সহ দেখা করিবার অবসর তেবে যোগর এই সরল সূত্রক আহরি সুন্দর ভাবে বুঝিবা পাই আমসহ আজ স্টুডিওরে উপস্থিত অছন্তি জনে খুব সুন্দর মানুষ তথা যোগ গুরু রিঙ্কু টঙ্ক সে জাতীয় ও আন্তর্জাতীয় স্তরের বিভিন্ন যোগ প্রতিযোগিতার ম্যাডাম দীর্ঘ দিনর অভিজ্ঞতা রয়েছে তেমন আজ এই কার্যক্রম আগক বড়াইবা আ্যাডাম স্বাগত করা ম্যাডাম নমস্কার কার্যক্রম স্বাগত
2: নমস্কার ধন্যবাদ স্মৃতি আন্তর্জাতীয় যোগ দিবস উপলক্ষে সমস্ত অভিনন্দন জনাওছি
1: ম্যাডাম প্রতিবর্ষ আন্তর্জাতীয় যোগ দিবস পালন করুছে কিন্তু সমস্ত মনের গোটে ধারণা থাকে যোগ হচ্ছে গোটে শারীরিক ব্যায়াম কিন্তু যোগর আক্ষরিক অর্থ কন সে সম্পর্ক কিছু কুহন্তু
2: যোগ আউ আসন দিটা অলগা অলগা শব্দ যোগ মানে হল জড়িত হবা আউ আসন গোটে অঙ্গ যোটা কি অষ্টাঙ্গ যোগ যাহা কি আমার মহর্ষি পতঞ্জলি কহিছন্তি অষ্টাঙ্গ যোগ সেইথিরে আঠটা অঙ্গ আছে যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি আর সেইথিরু মাত্র গোটে অঙ্গ হল আসন আসন যোটা কি আমি শরীরক মোড়ি ভাঙ্গি গোটে পোশ্চরে কি গোটে আমি মুদ্রায় রহু সেটা আসন কুহযায় স্থিরতা সহিত রহিলে শান্ত সহিত রহিলে সেই আসনটা সিদ্ধ হয়ে যায় তো সেই সেই জিনিসটা আমি যোগ ভাবি দৌ কিন্তু যম নিয়ম যোটা কি ডিসিপ্লিন যোটা কি আমার সেলফ ডিসিপ্লিন মানে অনুশাসন আউ পব্লিক ডিসিপ্লিন তাপরে হল আসন তারপরে প্রাণায়াম মানে যে শ্বাস প্রশ্বাসক আমার শরীর ভিতরে আমি কেমিতি সেটা ডেলি যে আমার দিনচর্যা আছে যে আমি শ্বাস নৌ মানে কনসিয়াস হওয়া দরকার আমি জাগ্রত হওয়া দরকার যে আমি শ্বাসটা কেতে লিমিটেড ভাবে নেওয়া দরকার কি ছাড়া দরকার সে যাহা বি আমার প্রসেসটা আমি বুঝিপারুনে তো সেই জিনিসটা আমি যেতবে চেতনার সহিত করুছে সেইটা

0: प्रणामचरणे पिता, प्रणामचरणे माता।
1: दीर्घायु हुआ वश्च
2: राजा चक्रवर्ती हुआ।
0: की बादेश पिता? माता ओछी की आदेश?
2: सुन वश्च पिता तव शांत शौर्य वीर्य पराक्रमे अद्वितीय अटंती महिरे राजधर्म राजदंड रक्षा लागि पाळिछंती प्रजावर्गे सुपुत्र पराय नाणि विभेद मने शांत पिता औरसरु होइअछ जन्म शांतनु नामक तुमे करिछ सार्थक पुत्र मोर देउछि आशीष सर्व शुभ वृष्टि हेउ तुम्भ मस्त करे स्मरी पूर्व पुरुषंक कीर्ति धर्म ध्वजा उड़ाओ महिरे सार्थक कर हे तुम्ह पितृदत्त नाम।
0: पिता श्रीचरणी जणाइ प्रणति।
1: शांतनु पुत्र मोर कैश्वर तुम्ह होइछि समाप्त বেদ বেদাঙ্গ ধনুর্বেদ রাজনীতি যুদ্ধ বিদ্যা আদি সকল শাস্ত্রে হইছ প্রবীণ যৌবনর স্পর্শে তুম্ভ অঙ্গ সৌষ্ঠব হুয়ে প্রতিভাত সহস্র রশ্মিক প্রায় মনে হুয়ে পুত্র পবিত্র এ ভরত বংশরে তুমে হেব একমাত্র ত্রাণকর্তা কর্মে ধর্মে জীবনর সকল ক্ষেত্রে।
0: মোর পিতা রাজর্ষি প্রতীপ, মাতা মোর পতিপ্রাণ সতী শিরোমণি, তাঙ্ক দয়া তাঙ্ক আশীর্বাদ ঘেনি জন্মিছি মু ভরত বংশরে। এ অঙ্গ সৌষ্ঠবে মোর নাহি কিছি অধিকার, সবু কিছি সমর্পিত তাঙ্করি সেবারে। একমাত্র কৈবল্যতা নুহে আন কিছি মোর এই জীবনে। দিয়ন্তু আদেশ পিতা, অবিলম্বে করিবি পূরণ।
3: ধন্য ধন্য পুত্র মোর।
2: তো ভক্তিরে সন্তুষ্ট মু পুত্র, মাতা প্রতি তোর ভক্তি শ্রদ্ধা অনুরক্তি যাহা ঢালি অছু পিতা শ্রীচরণে শান্তি সুস্থি দেব তোতে। আরোহণ করিবু তু কৃতিত্বর রাজসিংহাসন ঘেন মো আশিষ।
1: শান্তনু পিতার গৌরব পিতার প্রতিষ্ঠা খালি নুহে তোর কাম্য, পবিত্র ভরত বংশর তুয়ঠু দায়াদ। তোর কর্ম ধর্ম আচরণে রঠিলে কলঙ্ক, কলঙ্কিত অভিশপ্ত হেব এই বংশ তো পিতৃপুরুষ। ঐশ্বর্যর সীমারেখা নুহে রাজ্য জয় নহই সম্পদ, সকল ঐশ্বর্য ঠুল সত্য প্রেম দয়া ক্ষমা এই চারি গুণরে, যাহা পাই এই বংশ গর্বিত নন্দিত তিনি ভুবনরে।
0: আদেশ শিরোধার্য পিতা।
1: শুন পুত্র, রাজগুরু রাজ পরিষদ সাথে করিছি মন্ত্রণা, সমর্পিবি রাজ্য ভারততে। বয়স মো অতিক্রান্ত, অতিষ্ঠ মু সংসার জঞ্জাড়ে, পিতা মাতা আম্ভে দুহে সমাপ্ত করিছু সর্বসাংসারিক কর্ম। তোর হস্তে অর্পণ করি রাজ্যর জঞ্জাল, আম্ভে যিবু তপবন বানাপ্রস্থাশ্রমে।
4: না না পিতা না মাতা, অসম্ভব তাহা।
0: করিছন্তি চিন্তা কেবে? হেলে বি সে মহাবৃক্ষ যদি হুয়ে মূলচ্ছেদ তার ন বঞ্চিব তাহা, মূল হি তা প্রাণ জীবন রক্ষক, যাহা পাই তার স্থিতি এ ধরণী বক্ষে। মোর প্রাণ মোর রক্ষাকর্তা মোর পিতা মাতা, মো জীবন বৃক্ষ পাই এক।

0: অপূর্ব অপূর্ব এই বনভূমি বিহঙ্গ কাকরি চুতরাড়ে কুকিলর কুহু কুহু তান হরে মন প্রাণ পুলকিত হুই বপু মধুবর গুণ গুণ গীত জাতি জাতি ফুলগন্ধে ভরিছি কানন সতেয় বা অমরাবতীর শোভা থরিছি এই বনভূমি অদ্ভুত এ স্পর্শ ভাগীরথী জল রেণু স্পর্শে সারা অঙ্গে ভরি যায় অজনা পুলক সতেয় বা বনানীর মায়া কে কারে নভুর নিকুণ সতে কি নারী অবাসে অপ্সরা কি বা কি দেবকন্যা কাহার এই রুণু ছুণু শব্দ কি কে কে একটু অদূরে কে সেই নারী মূর্তি সুপ্রবসনা মুক্ত কেশি বিভিন্ন অলঙ্কার ভূষিতা কে এই দেবকন্যা কোটি সূর্য সমথে যে আলোকিত এই বনভূমি দেবী না মানবী কে সেই নারী কে তুমি ব্রহ্মতেজা রাজা সন্তনু মনরে কে তুমি ভরি দিল কামনার অদম্য পিপাসা কে কে তুমি পঞ্চস্বর জ্বলারে মুদগ্ধীভূত পারু নাহি আত্মরক্ষা করি কে পাই বিবশমহি কে দেব চন্দনর শীতল প্রলোপ মোর এই দগ্ধ হৃদয়রে পারু নাহি নিজকু পারু নাহি করি মু সঞ্জত মন প্রাণ সর্বতেজ হরি নেই কি সে কামিনী
1: আর্যপুত্র চক্ষু যুগলরে ভরি ছলনার নিদ্রা কি পাই উপহাস করুছন্তি মতে নারী নুহি প্রকৃতি রূপিণী ধর্ম কর্ম চতুর্বর্গে জীবন সঙ্গিনী নুহি হৃদয় দ্বারে তুম্ভ উপনীত আর্য বারে চাহ মতে স্বামী
0: স্বামী অপূর্ব এ বিরাজনাশ্বর মন মধ্যে ভরি দিয়ে অজনা বিপথু সুন্দরী ধন্যমোহি দেখিত রূপ হস্তিনার রাজামোহি প্রতীপ নন্দন শান্তনু মো নাম যদি কিছু নাহি বাধা জীব মোর সাথে হস্তিনা ভুবন হেব তুমি হস্তিনার পাটরাণী মো অঙ্ক সায়নী হৃদয় মো বিকলিত কামনা মো প্রজ্জ্বলিত তব রূপ কি মতে করুছে দহন নিঃশেষ হেউছি মো পতঙ্গটি পরি কুহ কুহ সুন্দরী বরণ করিব মতে স্বামী রূপে
1: আর্যপুত্র করুনি ছলনা নারী মুহি অন্তরে মো ভরি অছি মাতৃত্বর ধারা শয়নে স্বপ্নে অবা জাগরণে নারী চাহে একহি পুরুষ যে হেব তাহার সাথী ইহকালে পরকালে কেউ নারী চাহে নাহি স্বামী পদে বরিবাকু হস্তিনার অধিপতি রাজা শান্তনুরে সৌভাগ্য মোহর দেব পদে দাসী করুছি প্রণতি ঘেনন্তু হে আর্যপুত্র
0: উঠো দেবী
1: আর্যপুত্র নাম মো জাহ্নবী তব লাগি প্রিয় মোহি গঙ্গা নামে
0: আস প্রিয়

0: জানিলে মো সর্ব হেহা অষ্টবর সুকার্য ভুলি শিষ্টাচার ঔদ্ধত্যর সীমা কলে উল্লঙ্ঘন পাইবে সে উপযুক্ত শিক্ষা হোমধেনু নন্দিনী চোরাই। শুণ বসুগণ যেণু কমনীয় কেশ গুচ্ছে সুশোভিত হোমধেনু নন্দিনীরে বলাৎকারে করিল হরণ দেউছি মু অভিশাপ মর্ত্য লোকে জন্ম নেব মানব রূপরে যুগর যন্ত্রণা সহি।
1: অসম্ভব
0: ব্রহ্মশাপ হুয়ে না অন্যথা, তথাপি তথাপি অনুতপ্ত যেবে তুমে শুণ তেবে স্থির করি মন। প্রতিবর্ষ জন জন করি সপ্তবসু জন্মিবে মহিরে, জন্ম মাত্রে হেবে শাপ মুক্ত ফেরিবে স্বধামে। কিন্তু কিন্তু বসু সে অষ্টম
2: আদেশন্তু দেব,
0: তুম্ভ অপকর্ম জন লঙ্ঘি অছি সীমা, শাপ মুক্ত হেব তুমে বহু বিলম্বরে, পুত্রহীন হেব তুমে, পত্নী সঙ্গ নাহি তুম ভাগ্যে। দেলি আশীর্বাদ হুয় তুমে পিতৃভক্ত সর্বশাস্ত্র বিশারদ পুণ্যাত্মা ধর্মাত্মা এ মহিমণ্ডলে, রহি বহুকাল নিজ ইচ্ছা মতে। যাও সর্বে দেউছি বিদায়, নির্বাচন কর তুম্ভ জনক জননী।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু
1: অবলাগিত কার্যক্রমরে প্রচার করুছু কতটি আধুনিক গীত প্রথমে কণ্ঠদান করিছন্তি সুরূপা চক্রবর্তী শিল্পী পরিবেশন করিছন্তি তপন পটনায়কঙ্ক রচনা

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু
1: ଅଭୁଲାଗୀତ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଆପଣମାନେ ଶୁଣିଛନ୍ତି ସ୍ୱରୂପ ଚକ୍ରବର୍ତ୍ତୀଙ୍କ କଣ୍ଠରେ ଆଧୁନିକ ଗୀତ ଶିଳ୍ପୀଙ୍କ କଣ୍ଠରେ ଏଥର ଶୀର୍ଷାନନ୍ଦ ଦାସକାନୁନଙ୍କ ରଚନା

যাই প্রবেশ হইলে নাকরে যাই হইলে প্রবেশ দেখি করি সর্পদেব হতাশ মন মধ্যরে হইলে বিরস।

এই সেন্সটিভ দিয়েছেন সুনীলকান্ত মহান্তি, সিলু এবং আকৃতি, দেওকালি সংখ্যাত্রাস কটকরু। আপনার সমস্ত শুনবাক চাইছেন চিহ্না অচিহ্না চলচ্চিত্রের এই গীতটি, যাকে যুগলকণ্ঠে গাইছেন তানসেন সিং এবং স্বাগতিকা রথ। আপনার অনুরোধের গীতটি আপনার শুনাই দেব।